0: এ অপন বেটা, তিন রেলাং সেটের অবাবা, ইনমা ধরুপ ধরুপ তেই রাহাও যাবায় না।
1: আর্মিন ঘাড়ি ইউ তাহলে খাঙ্গে হাওড়ালাং সেটের গোদা ওর এখন আর্মি দাও বাস গাড়ি লাং দেজতে একা আলাদা কোঠে
0: আর ও বাস গাড়িতে হানে ইনাং সিতা মার্শালো সাথে গাড়ি রেলাং দেয় কেনা ইন দো গাড়ি রে দুরুপ দুরুপ তিন বিচারে না আদো বাংখান বাস গাড়ি করে দে বাংলা দেজ বাবা তাড়ামতে গেলাং চালা
1: বাং আইউ তাড়ামতে তো বাংলাং চালা হাওড়া খন শর্ট লিখ দো আড়ি সাঙ্গিং গিয়া হলা মাহদে রুয়ো খনেম বেসে কেনা অহন তাড়াম কিয়া কলকাতা লেখান হরতে তো তাড়াম তো বতরান গিয়া সারা খাড়ি হরে গাড়ি আর গাড়ি এই গেলা বেরে না হাওড়া সেটে রে না
0: হ্যাঁ সেটে রে না
1: হই বেরে মে হাঙ্গো নালাম
0: যাক বাবা যা হাকাতেলাম সেটে রাখা
1: গেলা ও গেলা হাঙ্গো মে দে মামা আনবো তো মামা হই ইয়ে তীরে সাবো মে বাঁখান তো মাদো হা দমে ভিড় আর ঠেলা ঠেলি
0: হই হই বেটা চলো দমে হরদ বেটা তিন দো হাওড়া হাট সে চিতা
1: হাট দো বাঙাইও হাওড়া প্ল্যাটফর্ম সারা ঘাড়ি নৌকা গে ভিড় তাহে না তিনে হর যে কো হিজুক কানা তিনে যে কো চালাক কানা লেখা জোখা তো বানু অনি
0: ও ইন দিন মনে জং কানা হাট খন কো রুয়ার কানা বাবা রে বাবা কলকাতা রে তো মুই লেখা হর কো সঙ্গে কান দো বেটা
1: দেলা তাড়া মুদ মে মা মা মামা দে দে ইয়ে তীরে সাও মে বেসু কইতে সিড়িতে আঙ্গুন মে মাংখানে ভিঁদের উত্তর আহা
0: আয়ু নুই এরা ইন বুডি হওয়ার মাসেম ঢাকান কান
1: ধীরু মে তাড়াম মে দেলা
0: হই বেটা চলো হিনা বেটা নুকু হর দো চিতা উনা দর ধাপ কো চালাক কানা জাহানা কো হিড়িয়ে টো কাদা সে চিতা
1: আম দুই ইঞ্জেম ফ্লাঙ্গা চাবা খিদিয়া হিড়িং দো বাঙা বাস গাড়ি রে দেই লাগি দর ধাপ কাতে কো চালাক কানা
0: ও ইন দুই মনে জং কানা জানি জাহানা কো হিড়িং হটো কাদা হিনা কো ওকা লাতার সেন লাঙ্গার কো চালাক কানা
1: হেজু মেসেয়ো মা মা ইয়া তীরে সাও মে বেসু কইতে

0: కావన?
1: చీటు కులిరా లక్తి మమ్మునే కదా బా అమ్రీన్ ఖాన్ పెడా యు ఆర్ బుకుం ఖాన్ జబరా
0: అమ్ద చికతం బడాయ కిదా ఆమ్ యు ఆర్ బుకుం జోమా కదా కిన్సే బా
1: ওনা দারো ভেগার কাতে লেয়াম ইউ আসে জেতা জমা কালা কিনছে বা ওনা তো ইউ আর বুকোনা মুঠো লেগে হেলকাপ কানা আনে তিনি কিন হেজে কানা মুচাতে রড় চাবিস কুমা বাঙ্গে মিগলে নুদা হবাম নে কা কিনা তে তান জালে জো বচ্চা না বাকি নিউ কালা কিন
0: ও অফিস কোন রড় তোরা দুয়ার গানাডে পারম সাথে আমাই সানাম কথা পড়াবো আমি
1: পড়াই মাখানে কেতা সাইবারে পড়াওনা ইন ইউ বুড়ি হল ইনটেন হে কাতে যদি আমা তিতে মিগলে নুদা বাই জামা না পায় বেভার বাই জামা তারে ইন দচিদা ফাতেরি সানা মায়ুকে আকুরিন জাজিলমান হপন থেন আকো দুগ্ধ কো সদর গিয়া কো উনি জানা মায়া তোয়াদারে টেন আম টেন কো নুনকান বেভার তিসো বাই আসো আর বাই সাহ হ গিয়া
0: বাই সাহ কান চলা জো আই
1: সোহাগি মুজা সম্পলা কতম ডোড়া আমায়ু বাবা তো সগিয়াতে রোড বাঙ্কিন জি মানা কামিয়া হানা রিয়া তো ইউ বাবা সগিয়াতে হো বাঙ্কিন চিট কামিয়া চিল্লি কা আমায়ু বাবা তো
0: জিও মে আম দো ইনিরেন ইউ বাবা দো বাং দুসো হুই উত্তমা ই ইউ বাবা দো সিগনেট হ আম ইউ বাবা লিকান মুরুদ্দ বাঙ্কানা কি
1: চিদা চিদা বিন দুসো কিনা সাই বারিন দুসো কিনা হুই দারে আকিন সিকনত মেনকা যথা সিকনত তো আম দো বাঙ্কি সিকো পড়াও কাট মিয়া আম ইউ বাবা যদি সগেয়াতে রড কি চির আমকে তাহলে ইন ইউ তো ইউ মেনতে হো আ কিয়া আলাঙ্গা বাপলা হিলো কোন তেই হাবি ইউ মেনতে হো কা দিয়া সিকনত বাউড়িও হুই কাতেন সেরো আম হিড়ি নিদা
2: গরম কুড়ি দাকা ওড়ারে দমে গুল আঞ্জম কান্দো আমি ইউ বাবা কিন খপুরি কনা সে চিতা
0: ইউ আর বাবা দো দিনাম কে কিন কই যা বাবা ইউ ইন বাবা কে বাই দাড়ে আ দাল হচ গয়া
2: ও দিনাম কে কিন কই যা আর আম বাবা কে দাল হচ আ
0: হই বাবা ইউ আর কই জেলেন খান কিন ইন ইউ বা রাগে তে দাকা হবাই ইসেন গয়া আদো রেঙ্গে তে গেলে জাপে কেট গয়া
3: আম নো চেন হমা মেতা কিনা বিটি
0: বাং পন বা চেরো বইন মেতা কিনা ইনিন হারালেন খান গে বা ইউটেন বাবা বইন দাল হচো আয়া ইনগে ইন ইন দালেয়া
3: আমি ইউ আমুই দাল ভে গিয়া
0: হ্যাঁ ইন হয় দালে গিয়া
2: গরম কুড়ি আম দো ইন সাথে দিশম চালা মে ইন দো বইন দাল মিয়া বইন এগর মিয়া বিটি
0: বাং বাবা ইউ ইন দো দিশম বইন চালা আ ইউই মেনা আম দম ডান গিয়া গিদরাম জম কোয়া অনতে দিশম বাই চালা হচো আয়া
4: গরম কুড়ি তিরু মে বিটি তিরু মে আদ বইন সাউ দাড়িয়া কেনা বিটি আদ বইন সাউ দাড়িয়া কেনা তিনিয়া পিটি নি কতে মি ডুন্ডে তিনিয়া সুকরি না কুকমো তু তিয়ার তুকরি লেলান দুরেন তিনিয়া গরম কুড়ি লেলান দুরে

দোয়াদারে নোয়াগায়ান পাঞ্জম কিদা ওলাকাদায় সত্যরঞ্জন কিসকু ছেলে ডাকানাকো মারাং বইহা মেঘনাথ টুডু হুডিং বইহা মুকাম হেমব্রম জয়া শর্মিলা হেমব্রম সোহাগী লক্ষ্মীমণি মুর্মু আর এঙ্গাতরে দো পুষ্পলতা মুর্মু সাপড়া ওকাদায় রাবণ বাস্কে তেহিনা সাঁতারি আখড়া দো নন্দেগে মুচেট ইনা।

0: শুনুছ, ঝিও বাহাগর এপর্যন্ত গহনা কিনা হলানি।
1: আরে মো সাঙ্গ কহুতলা নান্ডু ভাই গহনা দোকানর কথা।
0: নান্ডু ভাই গহনা দোকান, সেটি সব ঠিকঠাক মিলিব তো?
1: হ্যাঁ, নান্ডু ভাই গহনা দোকানরু সবু গহনা আনিবা। সেটি পরা সরকারি স্বীকৃতি প্রাপ্ত 916 হলমার্ক চিহ্ন HUID কোড নম্বর থিবা গহনা মিলুছে।
0: তাহলে তো বড়িয়া কথা।
1: হ্যাঁ আজ্ঞা, হলমার্ক গহনা কিনন্তু নান্ডু ভাই গহনা দোকান, কুচেই বস স্ট্যান্ড, মোবাইল নম্বর 9437112459।
2: পুনেই রাতের জহ্নপুরে হসিথিবা মুহরে বিজুলির চমক কলঙ্কবিহীন অন্তরের আবেগভরা হৃদয়টিয়ে বাছিনে প্রেমিকার আসনা।

0: খাইবা তেল গুড়ির মানক প্যাক আকার স্থির করা যাইছি। অনুমোদিত প্যাক গুড়ির আকার 200 গ্রাম, 500 গ্রাম, 1-5 কিলোগ্রাম, 15 কিলোগ্রাম এবং 20 কিলোগ্রাম পর্যন্ত রাখাযাইছি। এভাবে পদক্ষেপ উপভোক্তাকে অধিক সূচনা প্রদান করা সহ বাজার ব্যবস্থাকে সশক্ত করিব বলে মন্ত্রণালয় কহিছি। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে অটকি রহিতিবা রেল প্রকল্পগুলির সমাধান দ্বারা রাজ্যের রেল ভিত্তিভূমি বিকাশের এক নূতন যুগ আরম্ভ হব বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কহিছন্তি। কলকাতার নবান্নরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীঙ্ক সহ এক সাংবাদিক সম্মিলনীরে মন্ত্রী শ্রী বৈষ্ণব কহিছন্তি, চলিত আর্থিক বর্ষর রেল বজেটরে পশ্চিমবঙ্গকে 14,205 কোটি টাকা প্রদান করা যাইছি। রাজ্যের 10টি অমৃত ভারত স্টেশন কার্য সম্পূর্ণ হয়ে সারিথিবা বেলে 9টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এবং কেতক অমৃত ভারত ট্রেন চলাচল করুছি। আগামী 5 বর্ষ মধ্যে কলকাতা মেট্রো পাই 60টি আধুনিক ট্রেন প্রচলন করিবার যোজনা রয়েছে বলে শ্রী বৈষ্ণব কহিছন্তি। ভারত 18 বর্ষর কম পুরুষবর্গ হকি এশিয় কপ 2026 টাইটল হাসল করেছে। জাপানর কাকামিগাহারাঠারে আজ খেলা ফাইনাল ম্যাচে ভারত 4-1 গোলরে জাপানকে পরাস্ত করেছে। দল পক্ষ আশিষ পূর্তি হ্যাট্রিক অর্জন করে অধিনায়ক কেতন কুশওয়াহ গোটিয়ে গোল স্কোর করেছেন। তৃতীয় থর ভারত এই টাইটল জিতিছে। অন্যপক্ষে এই প্রতিযোগিতার ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়াকে 3-0 গোলরে পরাস্ত করে ব্রোঞ্জ পদক হাসল করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফলতা পাই ভারতীয় দলকে শুভেচ্ছা জনাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে প্রধানমন্ত্রী কহিছন্তি, দলগত দক্ষতা এহা প্রতিপাদন করুছি। এই বিজয় যুববর্গঙ্ক মধ্যে হকি ক্রীড়া প্রতি বৃদ্ধি পাউথিবা লোকপ্রিয়তাকে প্রমাণ করুছি। শ্রী মোদী ব্রোঞ্জ পদক হাসল করিথিবা ভারতীয় মহিলা দলকে মধ্য অভিনন্দন জনাইছন্তি। ନ୍ୟୁ ଚଣ୍ଡିଗଡ଼ର ମୁଲ୍ଲାନପୁର ଟେଷ୍ଟରେ ଆଜି ପ୍ରଥମ ଦିନ ଖେଳ ଶେଷ ସୁଦ୍ଧା ଭାରତ ପ୍ରଥମ ଇନିଂସରେ 3 ୱିକେଟ୍ ବିନିମୟରେ 368 ରନ୍ ସଂଗ୍ରହ କରିଛି। ଦଳ ପକ୍ଷରୁ କେଏଲ୍ ରାହୁଲ ଏବଂ ଅଧିନାୟକ ଶୁଭମନ ଗିଲ୍ ଶତକୀୟ ପାଳି ଖେଳିଥିବା ବେଳେ ସାଇ ସୁଦର୍ଶନ 81 ରନ୍ ସଂଗ୍ରହ କରିଥିଲେ। ରିଷଭ ପନ୍ଥ ଅର୍ଦ୍ଧଶତକ ହାସଲ ସହ କ୍ରିଜ୍ରେ ଅପରାଜିତ ଅଛନ୍ତି। ଆଫଗାନିସ୍ତାନ ପକ୍ଷରୁ ମହମ୍ମଦ ସଲିମ 2 ୱିକେଟ୍ ଅକ୍ତିଆର କରିଥିବା ବେଳେ ଜିଆଉର୍ ରହମନ 1 ୱିକେଟ୍ ପାଇଛନ୍ତି। ଟସ୍ ଜିତି ଭାରତ ପ୍ରଥମେ ବ୍ୟାଟିଂ କରିବାକୁ ନିଷ୍ପତ୍ତି ନେଇଥିଲା। ଭାରତ ଆଫଗାନିସ୍ତାନ ମଧ୍ୟରେ ଖେଳାଯାଉଥିବା ଏହି ଏକମାତ୍ର ଟେଷ୍ଟ ମ୍ୟାଚ୍ରେ ଭାରତର ଅଲରାଉଣ୍ଡର ମାନବ ସୁଥାର ତାଙ୍କର ଟେଷ୍ଟ ଜୀବନ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି। ସାଫ୍ ମହିଳା ଫୁଟବଲ ଚାମ୍ପିୟନସିପ୍ ପ୍ରତିଯୋଗିତାର ଟାଇଟଲ ହାସଲ ପାଇଁ ଭାରତ ଓ ବାଂଲାଦେଶ ମଧ୍ୟରେ ମ୍ୟାଚ୍ ଜାରି ରହିଛି। ଗୋଆର ମାରଗାଓଁଠାରେ ଏହି ଫାଇନାଲ ମ୍ୟାଚ୍ ଖେଳାଯାଉଛି। ସମ୍ବାଦ ପ୍ରସ୍ତୁତ ହେବା ବେଳକୁ ଖେଳ ଗୋଲ୍ ଶୂନ୍ୟ ରହିଥିଲା। ଆଗାମୀ ଇଂଲଣ୍ଡ ଏବଂ ଆୟାରଲାଣ୍ଡ ଗସ୍ତ ପାଇଁ 16 ଜଣିଆ T20 ଦଳ ଆଜି ଭାରତୀୟ କ୍ରିକେଟ୍ କଣ୍ଟ୍ରୋଲ ବୋର୍ଡ BCCI ଘୋଷଣା କରିଛି। ସୂର୍ଯ୍ୟ କୁମାର ଯାଦବଙ୍କ ସ୍ଥାନରେ ଶ୍ରେୟସ ଆୟରଙ୍କୁ ଦଳର ଅଧିନାୟକ ଭାବେ ମନୋନୀତ କରାଯାଇଛି। ତିଲକ ବର୍ମା ଉପ ଅଧିନାୟକ ହୋଇଛନ୍ତି। ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଦଳରେ ବୈଭବ ସୂର୍ଯ୍ୟବଂଶୀଙ୍କୁ ସାମିଲ କରାଯାଇଛି। ଚଳିତ ଆଇପିଏଲ୍ ସିରିଜ୍ରେ ସୂର୍ଯ୍ୟବଂଶୀଙ୍କ ଚମତ୍କାର ପ୍ରଦର୍ଶନ ଆଧାରରେ ତାଙ୍କୁ ଦଳରେ ସାମିଲ କରାଯାଇଥିବା ବୋର୍ଡ ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି। ଦଳରେ ଦ୍ରୁତ ବୋଲର ପ୍ରିନ୍ସ ଯାଦବଙ୍କୁ ମଧ୍ୟ ସାମିଲ କରାଯାଇଛି। ମୁମ୍ବାଇର ବିସିସିଆଇ ମୁଖ୍ୟାଳୟଠାରେ ଏ ସମ୍ପର୍କିତ ଘୋଷଣା କରାଯାଇଛି। ନୂଆଦିଲ୍ଲୀରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଅର୍ଥନୈତିକ ପରାମର୍ଶଦାତା ପରିଷଦ ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ। ଅର୍ଥନୈତିକ ରୂପାନ୍ତରଣ ଏବଂ ଦୀର୍ଘକାଳୀନ ବିକାଶ ଯାତ୍ରାକୁ ପ୍ରାଥମିକତା ପ୍ରଦାନ। ଯୁବବର୍ଗ ଦେଶର ସବୁଠାରୁ ବଡ଼ ଶକ୍ତି ଏବଂ ବିକଶିତ ଭାରତ ସ୍ୱପ୍ନ ସାକାର କରିବାରେ ସେମାନେ ପ୍ରମୁଖ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିବେ ବୋଲି କହିଲେ ଯୁବ ବ୍ୟାପାର ଓ କ୍ରୀଡ଼ାମନ୍ତ୍ରୀ। ବଜାରରେ ଅଧିକ ସ୍ୱଚ୍ଛତା ଏବଂ ସମାନତା ଆଣିବା ଲକ୍ଷ୍ୟ ନେଇ ପ୍ରଚଳନ କରାଗଲା ଖାଇବା ତେଲ ପାଇଁ ମାନକ ପ୍ୟାକ୍ ଆକାର ଏବଂ 18 ବର୍ଷରୁ କମ୍ ପୁରୁଷବର୍ଗ ହକି ଏସିଆ କପ୍ 2026 ଟାଇଟଲ ହାସଲ କଲା ଭାରତ। ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
1: ଆକାଶବାଣୀ କଟକ ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଆଜି ଶୁଣନ୍ତୁ କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ।
2: ସୁଦୂରରୁ ସଦର ଅପହଞ୍ଚ ଅଞ୍ଚଳର ସ୍ୱର ଉତ୍ସବ ମହୋତ୍ସବ ସଭା ସମିତି ସମାରୋହ ପ୍ରଗତି ଦୁର୍ଗତି ଏବଂ ସଙ୍ଗତିର ଅଭିବ୍ୟକ୍ତିକୁ ନେଇ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବିଭାଗ ପକ୍ଷରୁ ପ୍ରସ୍ତୁତ କରୁଛୁ ଜିଲ୍ଲା ହାଲଚାଲ। ଆଜି ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଶୁଣନ୍ତୁ କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ। ତଥ୍ୟ ଦେଇଛନ୍ତି ଆମ କେନ୍ଦୁଝର ସମ୍ବାଦଦାତା ମାନସ ରଞ୍ଜନ ତ୍ରିପାଠୀ ଓ ଉପସ୍ଥାପନାରେ ମୁଁ ସୁଚିସ୍ମିତା ସାହୁ। କେନ୍ଦୁଝରରେ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କନ୍ୟା ବିବାହ ଯୋଜନା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଛି। ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରଭାତୀ ପରିଡ଼ା ଯୋଗଦେଇ 38 ଜଣ ନବଦମ୍ପତିଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ ପ୍ରଦାନ କରିଥିଲେ। ଆର୍ଥିକ ଦୃଷ୍ଟିରୁ ଦୁର୍ବଳ ପରିବାରଙ୍କ ବିବାହଜନିତ ବୋଝ ହ୍ରାସ ମହିଳାଙ୍କ ସାମାଜିକ ସୁରକ୍ଷା

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।

0: ଶୁଣୁଥିଲେ ବନାନୀ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইটি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিছিলি এবং আজি মধ্যে।

শ্রোতা বন্ধু, ওড়িশার তাপমাত্রা বিভিন্ন স্থানরে 45 ডিগ্রি সেলসিয়সর উপরক উঠি সারিছে, যাফলরে বজারে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ার কন্ডিশনর এবং ফ্রিজ আদির কিণাকিণির মাত্রা বড়ি চালিছে। এসির ব্যবহার দ্বারা আমি টান খরা জনিত গরমরু রক্ষা পাইথাও এবং পরিবেশর তাপমাত্রাকু নিজ নিয়ন্ত্রণে রক্ষা সক্ষম হয়ে পড়ছু। ফ্রিজ আম দৈনন্দিন জীবনশৈলী অপরিহার্য হয়ে সারিছে। ফ্রিজ আম নিত্য ব্যবহার্য খাদ্য পদার্থক কিছুদিন পর্যন্ত তাজা রক্ষার সহায়ক হয়ে থাকে, তথা পনিপরিবা এবং ফলক সতেজ রক্ষি থাকে, যা ফলের এর ব্যবহার ঘরে ঘরে বড়ি চালছে। 2010 মসিহা পরঠারু ফ্রিজর ব্যবহার তিনগুণ বড়ি সারিছে। 2022 মসিহা পরঠারু প্রতি 100 জনের 24 জনক ঘরে এসি ব্যবহার হয়েছে। আগরু এসি এক শৌখিন উৎপাদ এবং আভিজাত্যপূর্ণ উৎপাদ ভাবে পরিগণিত হেউথিলা, কিন্তু বর্তমান সেই শৌখিন এবং আভিজাত্যপূর্ণ উৎপাদটি ঘরে ঘরে আবশ্যকীয় বস্তু পালটি যাওয়া বসিলাণি। এসি বায়ুমণ্ডলর জলীয় অংশক নিষ্কাশিত করে গুড়গুড়িপণক হটাই থাকে এবং এদ্বারা ঘরের সন্তসন্তিয়া বাতাবরণ লোপ পায়। এহা সুস্থ বায়ু প্রবাহ করে, বায়ুর দূষিত পদার্থ ছাড়ি বাহারক বাহার করে দিয়ে। শ্রোতা বন্ধু, বর্তমান সহরের আমি যে ঘরে বসবাস করুছু সেথিরে প্রায় বারণ্ডা রহু না। আপার্টমেন্ট থিবা ঘরে লোক মানে নিবুজ ভাবে রহুছন্তি, এসির ব্যবহার বড়ি চালুছে। ভারতবর্ষের বর্তমান 1/4 লোক ঘরে এসি ব্যবহার করুছন্তি। অফিস, কলেজ, শ্রেণীগৃহ, লাইব্রেরি, দোকান বজার, শপিং মল, গ্যারেজ, হোটেল, পঞ্চতারকা হোটেল ইত্যাদিরে বহুল ভাবরে একক এসি কিংবা সেন্ট্রাল এসি ব্যবহার হয়েছে। কার, বস, ট্রেন, উড়াজাহাজ বহুল ভাবরে শীততাপ নিয়ন্ত্রিত হয়ে সারিছে। শ্রোতা বন্ধু, এসি ব্যবহার যোগ আমি অনেক সুবিধা পাইপারুথিলে মধ্যে সমস্যা মধ্যে এথিরে রহিছি। এসি ঘর ভিতরে আমি অনেক সময় বসে কাজ করলে কিংবা শোলে আমাকে অসুস্থ অনুভব হয়ে থাকে। মুন্ড ব্যথা, শুখিলা কাশ, মুন্ড বুলাইবা, বান্তি লাগিবা, অস্থিরতা এবং শ্বাসরুদ্ধ পরি অসুস্থতা আমি অনুভব করে থাকি। এসি আমাকে শুষ্ক করে দিয়ে, যেহেতু বায়ুমণ্ডলর জলীয় বাষ্প হরণ করে গুড়গুড়ি বন্ধ করে, চর্মরু জলীয় অংশ কমি যায়, চর্ম সেথিপাই কুণ্ডেই হুয়ে, আখি শুষ্ক হয়ে যায়, অলসুয়াপণ মধ্য দেখা যায়, প্রশ্বাস জনিত অসুবিধা, আলার্জি, রুদ্ধ কঠোরী দূষিত পদার্থ জনিত রোগ সংক্রমণ আদি এদ্বারা হয়ে থাকে। এসব স্বাস্থ্য সমস্যা ব্যতীত এসির ব্যবহার আম পরিবেশ পাই ঘর ক্ষতিকারক অটে। শ্রোতা বন্ধু, এসি এবং ফ্রিজরে হাইড্রোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন কুলান্ট ভাবরে ব্যবহার করা যাই থাকে থন্ডা নির্গত হওয়া পাই। এগুড়িক প্রমুখ গ্রিনহাউস গ্যাস, যাহাকি পরিবেশ কু উত্তপ্ত করে থাকে এবং বায়ুমণ্ডলর উত্তাপ বৃদ্ধিরে এইমানে হি প্রমুখ ভূমিকা গ্রহণ করে থাকে। এসি চালিবা পাই প্রচুর বিদ্যুৎ শক্তি মধ্য খরচ হয়ে থাকে। এহাকু চলাইবা পাই বহুত পরিমাণের জীবাশ্ম শক্তি এবং বিদ্যুৎ শক্তি উৎপাদন দরকার পড়ে, যাহা পরিবেশে প্রচুর অঙ্গারকাম্ল নির্গত করে থাকে। এসির ব্যবহার দ্বারা যথেষ্ট কুপ্রভাব পরিবেশ উপরে পড়ুছে। শ্রোতা বন্ধু, এসির বহুল ব্যবহার

0: দেবর্ষি নারদ আসুচন্তি।
1: নারায়ণ নারায়ণ,
0: প্রণাম গ্রহণ করন্তু দেবর্ষি।
1: আয়ুষ্মান ভববশ্চ,
0: আসন অলঙ্কৃত করন্তু।
1: প্রভু বৈকুণ্ঠ বিহারী নারায়ণ তোর মঙ্গল করন্তু।
0: পরম ভাগ্য মোর, দেবর্ষিঙ্ক চরণ স্পর্শরে মোরে প্রাসাদ আদি ধন্য হয়েছি। কুহন্তু কুহন্তু দেবর্ষি, মো প্রতি কিছু বার্তা আছে?
1: না বলি, স্বর্গপুরু প্রত্যাবর্তন করুথিলি, ভাবিলি দৈত্য সম্রাট মহাবিক্রমশালী রাজচক্রবর্তী দানবীর বলিঙ্কর রাজনবরথরে পরিদর্শন করি যায়।
0: এসবু ঐশ্বর্য বিভব তো আপনকর আশীর্বাদর ফল দেবর্ষি।
1: কিন্তু বলি, এ ঐশ্বর্য ক্ষমতার আস্বাদন যিয়ে থরে করিছি, সে যদি ক্ষমতা চিত্ত হুয়ে, তেবে সে কলে বলে কৌশলে পুনর্বার সেই হৃত সম্পদ প্রাপ্তি নিমন্তে অহরহ চেষ্টিত হুয়ে।
0: এহা কহিবার উদ্দেশ্য কোন দেবর্ষি?
1: মু স্বর্গরাজ ইন্দ্রঙ্ক কথা কহুতিলি। ইন্দ্র নিজ পদরু বহিষ্কৃত হেবা পরে কোন থয় ধরি রহি পারন্তে?
0: তার অর্থ সে নিজর হৃত সিংহাসন প্রাপ্তি নিমন্তে চেষ্টা করুচন্তি?
1: হ্যাঁ বলি, ইন্দ্রঙ্কু স্বর্গ সিংহাসন পুনঃ প্রদান করিবা নিমন্তে বিষ্ণু বচনবদ্ধ হয়ে সারিছন্তি।
0: বিষ্ণু? বিষ্ণু মো সহিত শত্রুতা করিবে?
1: কেবল সেতিকি নুহে বলি, নিজের উদ্দেশ্য সাধন নিমন্তে বিষ্ণু প্রস্তুতি পর্ব সমাপ্ত কলেনি।
0: কিন্তু দেবর্ষি, মু তো বিষ্ণুঙ্কর শত্রু নুহে, বিষ্ণুঙ্কর ভক্ত মু। এহা ব্যতীত আপন তো জানন্তি, মোর পিতামহ প্রহ্লাদ বিষ্ণুঙ্কর পরম ভক্ত থিলে।
1: হে তো কিন্তু ভুলি যাউছু বলি, সেই প্রহ্লাদঙ্ক পিতা হিরণ্যকশ্যপঙ্কু তো পুনি সেই বিষ্ণু নরসিংহ রূপরে বধ করিথিলে।
0: তার অর্থ মোতে বধ করিবা নিমন্তে বিষ্ণু বচনবদ্ধ?
1: বধ করিবা নিষ্পত্তি যে বিষ্ণু নেবে এহা মু বিশ্বাস করি পারুনি, কারণ তোর প্রপিতামহ হিরণ্যকশ্যপঙ্কু তো তো সহিত তুলনা করা যাই নপারে।
0: তেবে
1: মায়াধারী যে কি মায়া সৃষ্টি করিবে তা অন্য পক্ষে জানিবা সহজ সাধ্য নুহে। কিন্তু বিষ্ণু যেহেতু অদিতিঙ্ক নিকটরে বচনবদ্ধ, ইন্দ্রঙ্কু স্বর্গ সিংহ

0: এক অপূর্ব জ্যোতির্ময় ক্ষেত্র দেহি বার ব্রহ্মচারী অঙ্গে অঙ্গে প্রকটিত দেবময় জ্যোতি দর্শন মাত্রকে কম্পি উঠে হৃদয় মোহর। দেব করা বিনা কেবে সম্ভব কি এ রূপ সম্ভার?
1: দৈত্যরাজঙ্কর জয় হেউ।
0: দৈত্যরাজ বলির বিনম্র প্রণাম।

0: মনে করন্তু ব্রহ্মচারী,
1: আয়ুষ্মান ভব,
0: আদেশ করন্তু, আদেশ করন্তু ব্রহ্মচারী।
1: অনেক আশা নেই, বহু পথ অতিক্রান্ত করি মু আসেছি দৈত্যরাজ।
0: আপনার ক্ষুদ্র কোমল পাদরে যে দারুণ ব্যথা হইতিব তা মু বেশ অনুভব করি পারুছি। কিন্তু ব্রহ্মচারী, আপন সম্বাদ দেইথিলে মোর ভৃত্যগণ আপনার সমীপরে আপনার সমস্ত শীত পদার্থ পৌঁছাই দেইথান্তে।
1: মু জানে মহাদানী বলিঙ্কর মহৎ দান মতে অবিদিত নুহে।
0: এসব আপনার আশীর্বাদর ফল ব্রহ্মচারী।
1: কিন্তু নিজের কঠোর তপস্যা সহিত এ আশীর্বাদ যে অঙ্গাঙ্গী ভাবে জড়িত তা তুমি অস্বীকার করিপারিব দৈত্যরাজ?
0: আপনার যুক্তিকু অমান্য করিবার মোর শক্তি কাহি। হ্যাঁ কহন্তু, প্রকাশ করন্তু আপনার ইপ্সিত পদার্থ।
1: হ্যাঁ
0: প্রকাশ করন্তু, বলিকু দান দেবার সৌভাগ্য প্রদান করন্তু।
1: কিন্তু দৈত্যরাজ, ত্রিবার সত্য নকলা পর্যন্ত মু প্রকাশ করি পারিবি নাই।
0: কিন্তু আপন জানন্তি ব্রহ্মচারী, বলির রাজনগরু কেহি কেবে রিক্ত হস্তরে ফেরিবার দৃষ্টান্ত আছে।
1: জানে
0: বলি থরে বচনবদ্ধ হেলে সে দান যেতে মহার্ঘ হেউ থাউ না কাহিকে, বলি তা দেবারে কেবে কার পণ্য করেনি।
1: যেহেতু মোর ভিক্ষা অতীব অসাধারণ সেই কারণরু।
0: আপনার ভিক্ষা অতীব অসাধারণ কোন বলির জীবন থারু অধিক আপনার ভিক্ষা?
1: সময়ের অপচয় মু চাহে না বলি।
0: হ্যাঁ ব্রহ্মচারী, আপনার যেতবে সত্য পাই অটল মোর আপত্তি নাহি।
1: উত্তম
2: বলি বলি।
1: দৈত্যগুরু শুক্রাচার্য।
0: গুরুদেব।
3: বলি
0: গুরুদেব।
3: তো সহ মোর জরুরি আলোচনা আছে।
0: মু এই ক্ষুদ্র দেহি ব্রাহ্মণ বালককু দান দেউছি গুরুদেব, তারপরে
3: না এই মুহূর্তে তোঠারে মোর কার্য আছে বলি।
1: হ্যাঁ দৈত্যরাজ বলি, গুরু শুক্রাচার্যঙ্ক আদেশ পালন করিবা পরে তুমি আসিপার।
0: অল্পক্ষণ পাই মু আসুছি ব্রহ্মচারী, মোর ত্রুটি মার্জনা করিবে।
3: তো ভুলে যাউছ বলি, ব্রাহ্মণ বেশধারে ব্রাহ্মণ আউ কেই নুহন্তি, নিজে নিজে স্বয়ং বিষ্ণু।
0: বিষ্ণু নিজে?
3: সে তোর সমস্ত শক্তি তোঠার দান নেবাকু চাহান্তি।
0: তেবে তাহাই মোর বহু জন্মর ফল গুরুদেব।
3: বলি কৌশলরে সে তোর সমস্ত ক্ষমতা অপহরণ করিবে, তোতে করিবে নিঃস্ব সর্বহরা।
0: যে সমস্ত শক্তির স্রষ্টা সে ব্রহ্মাণ্ড কর্তা আজি মো দ্বারে ভিক্ষুক, মু মহাভাগ্যবান গুরুদেব।
3: কিন্তু তা ফলরে সমগ্র দৈত্য কুলরে যে কি অনিষ্ট হব তা তু চিন্তা করি পারুছু?
0: যাহাঙ্ক পাই করা যায় উপবাস ব্রত, যাহাঙ্ক দর্শন পাই দেব নর কিন্নরঙ্ক কঠোর তপস্যা, সে জগৎকর্তা দৈত্যরাজ বলিঠারু ভিক্ষা গ্রহণ করিবে, দৈত্যকুল পক্ষে ইয়াঠারু অধিক গৌরব কোন থাই পারে গুরুদেব?
3: বলি
0: মু এই হস্তরে দেবি দান, বিষ্ণু নিজ হস্তপাতি তা গ্রহণ করিবে। কহন্তু গুরুদেব, কেবল বলি পাই নুহে সমগ্র দৈত্য কুলনে যাবৎ চন্দ্র কে রহিব অম্লান কীর্তি চিরদাচল্যমান হই।
3: বলি বিষ্ণু সদা সর্বদা দেবতা মানঙ্কর মঙ্গলাকাঙ্ক্ষী এবং দানব কুলর শত্রু, কৌণসি দানব রাজ স্বর্গ জয় করু এহা সে আদৌ চাহতি নে, অন্য কৌণসি উপায় ন পাই সে ভিক্ষা নেবা আড়ে তোর তথা সমগ্র দানব কুলর শক্তি ক্ষয় করিবাকু আসিছন্তি, একথা তো চিন্তা করিপারুন কিপরি?
0: দেবতা মানঙ্ক পাই বিষ্ণুকু যদি দানব রাজ ঠারু ভিক্ষা নেবাকু পড়িলা, এ কোন দানব মানঙ্ক পাই গর্বর বস্তু নুহে।
3: বলে
0: বিষ্ণু চাহিলে মতো হত্যা করি দানব রাজত্ব পরিসমাপ্তি ঘটাই পারিথান্তে, কিন্তু সে মো ঠারু ভিক্ষা নেবাকু আসছন্তি, এ কোন মোর ধর্ম ন্যায় প্রতিষ্ঠার জ্বলন্ত উদাহরণ নুহে গুরুদেব?
3: মোর এই পরামর্শ দানবকুল পাই একান্ত প্রয়োজন পড়ি, অন্যথা দত্তগুরু শুক্রাচার্য থাউ থাউ দানব বংশর বিনাশ দেখি পারিবনি।
0: গুরুদেব আপন তো কহিছন্তি এ শরীর শ্রম ঐশ্বর্য সবু নশ্বর, কেবল ধর্ম হি যুগ যুগ পাই স্থায়ী।
3: তোর এ ধর্ম জ্ঞান তোতে বিনাশ পত্রে রক্ষা করিপারিবনি বলি?
0: বরং তাহাই মো পক্ষে শ্রেষ্ঠ হব গুরুদেব।
3: তবে মোর পরামর্শর কিছু মূল্য নাই
0: গুরুদেব? দানব বংশর গুরু।

0: তথা হিতোপকারী আপন আপনার পরামর্শ ক্রমে এক শত অশ্বমেধ যজ্ঞ করি এই বলি স্বর্গ সিংহাসনে অভিষিক্ত হই বলাইছি রাজ চক্রবর্তী স্বর্গ মর্ত পাতাড়ে স্বগর্ভে উত্থিত হইছি দানব কুলর বিজয় বৈজয়ন্তী তেণু সেই প্রিয় দানব বংশ সম্ভাব্য পতনরে আপন বিব্রত হবা স্বাভাবিক
1: বলে
0: গুরুদেব প্রকারান্তরে হেউচি দৈত্যকুল পাই এক সুবর্ণ সুযোগ দানব রাজত্বর অক্ষয় কীর্তি স্তম্ভ স্থাপনর এক মহেন্দ্র লগ্ন
1: নিজে ধ্বংস হবার চক্রান্তকু তু কহুচু পূর্ণ সুযোগ
0: গুরুদেব
1: বরং আত্মরক্ষা পাই যে কোনসি ছলনা মিথ্যা বা অন্যায়ের পথ অনুসরণ করিবা শাস্ত্রানুমোদিত
0: আজি পর্যন্ত যেউ বলি ধর্ম এবং ন্যায় মাধ্যমে শাসন পরিচালনা করি আসিছি নিজর পুণ্য বলনে স্বর্গ জয় করি যে হইছি রাজ চক্রবর্তী তাকে আপনি এই পরামর্শ দেউচন্তি গুরুদেব
1: বলি সেই রাজ চক্রবর্তী হই তো হিতাহিত জ্ঞান লোপ পাইছি তা নহলে নিজে নিজকে ধ্বংস করিবার পথ সুগম তো করিনথান্ত
0: গুরুদেব
1: কিন্তু সাবধান বলি নিজর অপরিণাম দর্শিতা যোগু সমগ্র দত্তকুলর বিলোপ সাধন করিবাকু মু তোতে সুযোগ দেবিনি
0: গুরুদেব
1: মোর আখি আগরে দত্তকুল ধ্বংস মু দেখি পারিবিনি সহি পারিবিনি না না না
2: গুরুদেব
1: আজি এই মুহূর্তরে মু তোতে আউ তোর ন্যায় ধর্মরে পরিচালিত সাম্রাজ্যকে পরিত্যাগ করুচি
0: গুরুদেব অত্যধিক মোহগ্রস্ত আপন গুরুদেব কিন্তু মোহভরা পথর শেষ বিন্দুর নাম যে বিনাশ তা আজি তুমি বুঝি পারু না গুরুদেব।